দেন ধা ধা ঘেরে নাগে ধেনে ঘেনে ধাতি ঘেনে ধারা গেন তাকে ধেনে ধেনা গেন তাকে টে তাকে টে ধেনে ঘেরে নাগে ধেনে গেন ধাতি ঘেনে ধারা গেনে তাকে ধেনে দেনা কেনে তিন তা তা কেড়ে নাকে তেনে কেনে তাতি কেনে তারা কেনে তাকে তেনে তেনা কেনে তাকে টে তাকে টে ধেনে ঘেরে নাগে ধেনে গেনে ধাতি গেনে ধারা গেনে তাকে দেনে।